0: ตาจนบาวลหูตาไฟมันดุมาไฟมาราคบชีดิสันนิโลใบเสกเมบากบุลเลนอิญาณที่มาฟิกิสเจฟิยาลาจุมฟิเจบุเจ้าบุญบักเอกบากบุลเลนอิญาณที่มาฟิกิสเจฟิยาลาจุมฟิเจบุ
1: ay ci kon bokk yor yor gi may dor
0: bur yalla bu len iñaa
1: ci dor ni gadd fu ci dakar ci colo ban ci 45 30 19 ki waxtu durum fi mi la ki ñaar la botul ci josu ma soxna amin te
0: baay bu len
1: bu sa musa fal kirim ci rojo bi lay beugal di la jour buugal na fi seen dimbal mo da fay deegal ni deegal te doxal dtl di rangal division ti rangal xel lumière la voix de la
0: paix laaju mu fi jebu seigne fallu kulay iñan na
2: dem la sa marakh basidi fallilo
3: kulay iñan na dem la sa marakh
2: basidi fallilo kulay iñan na dem la sa marakh